0: হাস গিয়া মে দুনিয়া ভোলা দেউঙ্গা তেরি চাহত মে আগর সাথ ছোড়া যে বাধো না তোড়া মে তুমকো ভোলা দেউঙ্গা ডট সাগর হে বেসরা চলো ইসকে বাদ এক বহুত বড়িয়া বাদ হে কি হামারে ইহাঁ জো গাঁও কে মুখিয়া হ্যাঁ উনকি বিটিয়া হ্যাঁ আর বো ভি গানা গায়েগি আচ্ছা আচ্ছা বিটিয়া নেই আ রই হ্যাঁ উনোনে আপনে ভাইয়া কো ভেজ দিয়া হ্যাঁ আর উনকে ভাইয়া রামলীলা মে কাফি ফিমেল রোল করতে হ্যাঁ কৌশল্যা সুমিত্রা আর জানে কিতনে রোল কিয়ে হ্যাঁ উনোনে ফিমেল রোল কিয়ে হ্যাঁ আর ইসকে আলাবা ও সহেলি সখি ভি বন চুকে হ্যাঁ আইয়ে বহুত বড়িয়া কোন সা গানা গাওগে
1: হম পিকচার ওয়ালে গানে গাই
0: হ্যাঁ মানে রামলীলা কে নেই গা পা রা আপ গাইয়ে পিকচার কে গানে কোন সা গায়েঙ্গে
1: হম ওয়ালি পিকচার কা গায়েঙ্গে জো ঋতিক রোশন কি পিকচার কা হ্যাঁ
0: গাইয়ে তো উনোনে গানা গায়া